এবার মিনা ছক ওগেলে লেমেলাকা লেকেলে মানামে মাহালা পেঙে মোকেনা হাকে সাউ হোপুলি ফিটা ওরে লেলেমেলাকা লেকেলেবে জলকালে সিবা লামুমোদি ইয়া মাসেনে এগেন নালে ওয়েনা হোসেঙে ওয়ালে চাচিলে এনচেঙা কে মরেনা এগেন নালে ওয়েনা গেতেগেন কে মোসরি থেরো গেতেগে দুলে ওরি মামানচে আনা তাবাচে মন্নাতি দিব্বেলা পেলুঙা ইয়াকা জালো গোনে লো না গেতেগেগে taba tse monate dibela pelonga tsa rona ha re bua kantho e belang harikeni ka hare ho di laboratori re kene ka hare ho di science lab hare bua ka ntho e belang re bua ka ntho e fihletseng di garata tse le golo re re ntho eno e ya bela mme ho beleng hwa ntho efe kapa efe ho ntsha motjheso taba tse monate di bela pelong ya ka ke re ke qapela morena leleme la ka le ke lebe jwalo ka lesiba la mongodi ya masene he batho ba modimo hore o tlo o re ntho ena ke taba ke haile ya qoqua ke haile ya buaeya jale o tlo o re ntho ena ke taba mme taba e keke ya qoqua hoseleleme leleme ke arlo enyane yeo motho a nang le yona empa karolo ena yenyane e ka tlisa monate karolo ena yenyane e ka tlisa bobe bebele ya ka o seng a wa letsatsi e re taba tse monate di bela pelong ya ka leleme la ka ke re ke qapela morena leleme la ka le ke lebe jwalo ka lesiba la mongodi ya masene